फिर में उड़ा वे कह रहे पोलन के खरेंज पे उड़ाई से और का बोले हेगा अब यहां बतावे स्विस से एंड फिन से गफैक फ्लिकटेगन से डोंडरदाग uitgereden om Russische militaire luchtvaartuigen te onderscheppen, meldde Finse luchtmacht die vloog boven de internationale wateren van de Finse golf. Usab gaile Sweden ko Finland ke bole hai gai ko groep Russische toestellen stelden vast dat het ging om een meerdere gevechtsvliegtuigen en de transportvliegtuig Zweden en Finland hebben beide namelijke NAVO lid werken samen om het luchtruimte te verdedigen. Ik heb er in Finland willen is de keer dat de landen gezamenlijk zo'n identificatiemissie uitvoerden. Meerdere NAVO-landen Oost- en Noord-Oost-Europa hebben de afgelopen maanden melding gemaakt. Rusland schending in de luchtruim. Oude Hamangele Jane, namelijke veerleider John Hega, Auro Mark Rutte. Ik er waren mee kan bolen he. Kijk naar ik er waren mee bolen traha. Op de kobaya 6,6 miljard euro ke pare mee. Oekraïne ke saban vrij karise EU. Aur bhari ke nani hamalo ke balasteng waan bhari ga. Sukarwaar ke se instem karise ke Oekraïne ke 6,6 miljard vrij karise. Militaire ondersteun karise jo Ruslandse laai hoe he. EU buitenlandse chef Kaya Kallas op X het geld om komt vrij uit de Europese vredesfaciliteit EPF's kebare mee. Orbole 4,7 miljard is bedoeld voor de EU-landen, zelf waarvan sommige landen volgens Kallas hebben aangegeven. Toch maar een jenta aanplukken. बस समाचार सुनाते ही रहते हैं तो हमारे जनता आप जोन आदमी यानी कि बैचलांत में हैं अमेरिका में हैं तो मंगे सुरिनाम के पासपोर्ट तो हुआ जाए के बनवाई सके हैं यहां बतावे सुरिनामर्स दी इन हिन बैचलांत अन क्राइकन अ न्यू मोगलकाइट ओम हिन पासपोर्ट साकन अफ द हैंडलन और बोले प्रेसिडेंट सिमोन बुधवार के न्यूयॉर्क में पासपोर्ट में बोली से बोले हैगा application service officieel gelanceerde dienstverlening moet het aanvragen van een Surinaamse paspoort toegankelijker en efficiënter maken, terwijl de beoordeling, goedkeuring en de uitgifte volledig onder verantwoordelijkheid van de overheid blijven. Dus toch Surinaamse paspoort mag je vanuit New York meer heen, dat is het nu wel mogelijk van afgelopen woensdag. Maar het paspoort blijft Surinaamse staatsdocument, ambitie reikt verder naar New York. बहुत लंबा चौड़ा लिखल जनता इसके बारे में आप जनियो मंगियो जाने कैसे हम न्यूयॉर्क में बनावे सुरिनाम के पासपोर्ट दान मुझे यूली एवं तोख एवं ऑफ द वेबसाइट फन ओवरहेड खान सुरिनाम के कर्जा भैया प्लाफोन हबड़ा कर दे इसे नानी प्लाफोन वहां हबड़ा कर दे इसे स्टार्टस्कूल फन सुरिनाम यूनी 2026 में Bolle daalt eraan, maar blijft ruim boven een wettelijke plafond van 60% van het bruto binnenlandse product. Volgens de wettelijke berekening bedroeg de schuld van 119,6% van de BBP. BBP kan met lepje jetra toch inkomsten, dus waarom aanwezig. Jetra export oorzee, jada toch een namaak en kardaleweke. Bakke is op deze pahile bouters getijd pe plafond waar overschrijden kardera is op pin kardera is bij jou. कर्जुआ बहुत जबरजा है और उसे संबंध द्विंगी करे कुर्सुआ बचावे के मैं कर्जुआ तो सबके चाहे भरे के जो श्री नाम से इकोनोम बोले हैं मेल की देर तक तो बुलेटिन है द स्कूल्ड ने फॉलोइंग द वेटलक डेफिनेशन मार्च 2000 मार्च में नौ 121,1% लाखर यूनि में बोले 119,6% और बोले फॉलोइंग द इंटरनेशनल Die daalde de staatsschuld in dezelfde periode van 76,6%. De koets economie van Suriname aanplukt. Want de economie van Suriname gaat niet goed, mensen. Gaat niet goed op de kop van Suriname. Maar ja, net toen ja, net charo bagel koeke dukandare. Ze hebben een wachter, dhare bhaiya, nikeri ke orham jaila nani. Nikeri mego dukan ke naam ba, free di risi.
weg mee. Hoan pego wachter ke hand goed baan ke suta hai raha chor bhai. Nikerief geleid aanhouding. Bole de gewelddadige beroefing bij de winkels aan. Bole hega een eigen 45-jarige BJ tijdens de roof werd de wachter gekneveld achtergelaten. Terwijl de dader er met een groot geld wat de Surinaamse dollar vandoor ging. Op het eigen diefstal met geweld 7-8 september kebaantje 2. Recherche pakkelijse. Om te zoetje Nikeri behoed veilig bija. Nikeri hem jij laten veilig voelen karila. Lekin hem de konikeri me kahu illegal he. Ibaan 2 ga Sairan weg in Nikeri. En vervolgens aangehouden hem je pakkelijke he. Paiswa geld werd niet bij hem aangetroffen. Paiswa na paise bija. To paiswa kahi holol khod ke gaardele hoi mausi. Ta kahan se to paie. Ubolie hem jahalia kaartle. Abe ta fina mauji karab. तो ये बातचीत है हमारे प्यारे प्यारे सूरीनाम की जनता हम जाने जीनी जीनी बिजनवती

gelijk een vijand. Piet Mondriaan, Nederlands schilder, 1872-1944. Piet Mondriaan, ik ga hem. Het leven van de huidige gecultiveerde mens keert zich langzamerhand van het natuurlijke af. Het wordt al meer en meer een abstract leven. Epictetus, Romeins en Stoïcijns filosoof, leefde van 50 tot 130 na Christus. O Epictetus, hij is ieders meester die de macht heeft in stand te houden of weg te nemen wat de mens wenst of niet wenst. Wie dus vrij wil zijn, moet nog wensen, nog trachten te ontvluchten wat in de macht van een ander ligt. Anders moet hij wel de slaaf van die ander zijn. En de laatste van vandaag, nog eentje van Johann Wolfgang van Goethe, Duits schrijver en dichter, 1749-1832. Johann Wolfgang van Goethe, hoe kan men zichzelf leren kennen? Niet door beschouwing, doch wel door daden. Tracht uw plicht te doen en ge weet meteen wat voor een mens ge zijt. तो हमारे प्रिय श्रोताओं, अभी आप कुछ कहावतें, कुछ उदाहरण सुना जो मनुष्य के बारे में जाता है. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. ये अश्वमेधलेकर इन बातों को मैं आप श्रोताओं को सुनाया कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे. तो प्रोग्राम को आगे बढ़ाते हैं एक और जबरदस्त गायक हमारे सूरीनाम देश का उदयार 70-80 उस्तादों का उस्ताद श्री देसी रघो सिंह जी के ब्यूटीफुल आवाज में ये अति सुंदर बयान कि माता और ममता क्या होते हैं.

0: Adverteer nu bij VAHON Hindoestani Radio. En bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
1: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: U luistert naar Hindoestani Radio, Radio Faro.
5: Digitale radio, FAHON.fm.nl.
6: Dit is het FAHON Hindoestani Radio Nieuws. Goedemiddag, ik ben Frank van der Klucht. Er is een nieuwe aangifte gedaan tegen Adil Q, die verdacht wordt van de moord op de 59-jarige Karin bij station Nieuw-Vennep eind maart. Een vrouw deed aangifte van seksuele intimidatie door de verdachte, die nog altijd zwijgt tegenover alles en iedereen. Advocaat Thijs Stapel zegt dat zijn cliënt de neiging heeft zijn kop in het zand te steken en met niemand wil praten. Aanklagers in Frankrijk eisen een straf van 2 jaar met enkelband tegen oud-minister Rachida Dati wegens corruptie en beïnvloeding. Ze zou tussen 2009 en 2013 als Europarlementariër hebben gelobbyd voor Renault-Nissan en daarvoor 900.000 euro hebben ontvangen van een Nederlandse dochteronderneming. Daarnaast eisen aanklagers een uitsluiting van publieke ambten voor 5 jaar. De Nederlandse economie leed afgelopen zomer een verlies van 9,2 miljard euro door uitzonderlijke hitte, voornamelijk door productiviteitsverlies. Grotere landen als Italië, Duitsland en Frankrijk werden harder geraakt. Volgens Johan Gerons van Allianz Trade is Nederland slecht voorbereid op klimaatverandering, mede door de lage waterstand van de Rijn en onvoldoende isolatie in fabrieken. De Vlaamse begrotingsonderhandelingen zijn maandag uitgesteld nadat minister Hilde Krevits en een medewerker onwel werden na 24 uur onafgebroken vergaderen. Voor de medewerker werd een ambulance opgeroepen. Minister-president Matthias Diependalen stond op het punt een akkoord te bereiken. De gesprekken worden mogelijk dinsdag hervat. Het weer nog. Vanavond trekken nog enkele buien over het land en daarbij is kans op onweer. Tijdens zonsondergang is het 17 tot 20 graden en daarna koelt het snel af naar 16 graden rond middernacht. En tot zover het nieuws op FAHON Hindoestani Radio.
0: Den Haag heeft het Binnenhof, de Hofwijver, het Vredespaleis en je eigen FAHON Hindoestani Radio.
5: तो यारो प्रोग्राम का शुरुआत तो सदियों से मैं करते आ रहा हूँ कोई शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ फ्रॉम द मूवी ललकार 1927 कंपोज्ड बाय द ब्रदर्स कल्याण जी आनंद जी और हमेशा की तरह आप श्रोताओं को सुनाने जा रहे हैं सुरों का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी क्या गालो मुस्कुरा लो महफिले सजा लो क्या जाने कल कोई साथी छूट जाएगा जीवन के डोर तो बड़ी कमजोर है यारो ये कब टूट जाएगा ये कब समाप्त हो जाएगा ये तो सिर्फ ऊपर वालों के मालूम है तो इसलिए हम लोग तो आपसे भी से सदियों से यहाँ से कहते आ रहे बंधु कि हैब तू नाश्ता हो तकलीफ कंधे से कंधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है यारो खुद को आगे को बढ़ाना है देश को भी आगे को बढ़ाना है कौम को भी आगे को बढ़ाना है ना तो ये शिक्षा और सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे साप्ताहिक प्रोग्राम हमारे सरनामी संगीत का और उसके बाद कुछ नए नए सुपरहिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री कुछ नए नए आवाज़ें बीच में कुछ ज्ञान की बातें है शेर शायरी है तो ज़रूर प्रोग्राम को सुनते रहना मज़े लेते रहना जहाँ पर भी हो जिस हाल में हो फाहन हिंदुस्तानी रेडियो का ढेर सारा प्यार दुलार प्रेम और मोहब्बत आप सभी तक पहुँचे रवि साहब